কথা সামনে বেঁধে রাখ। আমরা এই ট্রাক উল্টো মেন ট্রাক হয়ে যাচ্ছি দেবো মেয়েটেন পেয়ে সাকা লাগছি মাকামা চিনে চিনে ট্রেন বেঁধে খানি আমি ওপর লাগতাম কাটা কেন না কেন লোক কাটা কামা।